হচ্ছে উঁচে জুয়ো, বক্তা আছে প্রফেসর বাসুদেব পাঠক। ছবাগিনে 35 মিনিটের শ্রী রামচরিত মানস গান। ছবাগিনে 45 মিনিটের যুথ আছে সঙ্গীত সরিতা। জুনা হিন্দি ফিল্মি গীতো ভুলে বিসরে গীত কার্যক্রম অন্তর্গত বরাবর 7 বাজে।